ভাবপ্রিয় জগন্নাথ, ভক্তপ্রিয় জগন্নাথ, কেতবেলে কেউ রূপ কেউ অবতার নিয়ে সহায় হন্তি তাহা ভক্তকু মধ্য অগোচর। সেপরা ভক্ত ভাবফলা ঠাকুর কর্ণ নথাইবি জগত জনক ডাককু কান ডেরি শুণন্তি, দুঃখকু নিমিষকে উভেই দিয়ন্তি। সেইথিপাই পরা সে জগতর নাথ শ্রী জগন্নাথ। গোবিন্দচন্দ্র সেনাপতি গাইছন্তি প্রফুল্ল কুমার জেনাঙ্গ রচনার।

তিনিটিকিয়া দিনিকিয়া আন্তর্জাতিক ক্রিকেট সিরিজর প্রথম ম্যাচে ভারত বিজয়ী হয়েছে। বর্মিংহামর এজবাস্টন ঠারে গতকাল খেলা যাই এই ম্যাচে ভারত ইংল্যান্ড কু ছ উইকেট্রে পরাস্ত করেছে। টস জিতি ইংল্যান্ড প্রথমে ব্যাটিং আরম্ভ করেছিল। 48 ওভারে সমস্ত উইকেট হরাই 258 রন সংগ্রহ করেছিল। দল পক্ষর জো রুট সর্বাধিক অপরাজিত 76 রন সংগ্রহ করেছিল। ভারতের অক্ষর পটেল 4টি উইকেট অক্তিয়ার করেছিল। 269 রনর বিজয় লক্ষ্যক ভারত 46 ওভর 4টি উইকেট বিনিময়ে হাসল করে পারি। অধিনায়ক শুভমন গিল 80 রনর পাড়ি খেলি। অক্ষর পটেল প্লেয়ার অফ দি ম্যাচ বিবেচনা করা। এসহ সিরিজের ভারত 1-0 আগুয়া হয়েছে। আসন্তকাল কার্ডিফর সোফিয়া গার্ডেনসঠার দ্বিতীয় ম্যাচ খেলা যাব। ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল পর্যায়ক প্রথম দল ভাবে স্পেন উন্নীত হয়েছে। টেক্সাসর ডলা স্টাডিয়াম ঠারে খেলা যাইতিবা প্রথম সেমিফাইনাল ম্যাচে স্পেন ফ্রান্স কু 2-0 গোলরে পরাস্ত করেছে। আজ আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলা যাব। মুখ্য সংবাদগুলিকে পুনি থরে। ভারত ব্রিটেন মধ্যে আজিঠারু কার্যকরী হব ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তিনামা। হায়দ্রাবাদ ঠারে আজিঠারু আরম্ভ হয়েছে দ্বাদশ ব্রিক সদস্য রাষ্ট্রর শ্রম ও নিয়োজন মন্ত্রীঙ্ক বৈঠক। জলবায়ু পরিবর্তন, শূন্য অঙ্গারকাম্ল নির্গমন এবং নিরন্তর অভিবৃদ্ধি পাই ইউরোপ কমিশনরঙ্ক সহ আলোচনা কলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী। ভারত ইংল্যান্ড পুরুষ তিনিটিকিয়া দিনিকিয়া আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত বিজয়ী এবং ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল উন্নীত হল স্পেন। সংবাদ শেষ হল।

শ্রোতা বন্ধু, এই গীতটি সহ হিন্দি কথাচিত্র গীতক আমি এইটি রাখুছু। পুঁ কতটি হিন্দি এবং ওড়িয়া কথাচিত্র গীত আপনার নিয়ে আসবু। শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রমের পূর্বাহ্ন।

শ্রোতাবন্ধু আজি তো সময় হয়ে যাই আপনার যদি শুনবাক চাহিদি আপনার মন পছন্দর গীতটি আমার এই কার্যক্রম হ্যালোকাশবাণীপুরি মাধ্যমে তবে ফোন করতু আমাকে ফোন করার সময় প্রত্যেক সোমবার দিন তিনটার চারিটা মধ্যে ফোন নম্বরটি হচ্ছে 06752297758।

103.4 FM আপনি শুনছেন শ্রীক্ষেত্র শ্রভি আকাশবাণী পুরী কেন্দ্র সতরে সরল বিশ্বাসী সববেলে কষ্ট যন্ত্রণা পাইথে কাহিকি না সে সমস্ত আপনার ভাবে বিশ্বাস করে কে মোহন এবং ঈশিতা শর্মা কণ্ঠ শুণত টু স্টেটস কথাচিত্র গীত

যুববর্গকে দক্ষ সশক্ত ও আত্মনির্ভর ভাবে গড়ি তোলা প্রয়াস জারি রয়েছে। যুবপিঢ়ি উন্নত কার্যদক্ষতা, শারীরিক সুস্থতা ও সৃজনশীল চিন্তাধারা আগামী দিনের এক সমৃদ্ধ ও বিকশিত ওড়িশার ভিত্তিভূমি স্থাপন করবে বলে উচ্চশিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ কহিছন্তি। অপরাহ্নে ভুবনেশ্বর লোকসেবা ভবন সম্মিলনী কক্ষে এক রাজ্যস্তরীয় সমারোহ আয়োজন করা যাইছে। রাজ্যের প্রথম রু অষ্টম শ্রেণী বিদ্যালয় পাঠ্যপুস্তক ত্রুটি মামলায় আজ রাজ্য শিক্ষা শিক্ষক নির্দেশালয় এবং শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পরিষদ এসসিইআরটি ক্রাইমব্রাঞ্চ পক্ষর তদন্ত জারি রয়েছে। গতকাল এসসিইআরটি পূর্বতন নির্দেশক মনোজ পাড়ি ক্রাইমব্রাঞ্চ পক্ষ গিরফ করা পূর্ব এই ঘটনার তিনজন সহকারী নির্দেশক নিলম্বন এবং ছজন সহকারী নির্দেশক উপরে শৃঙ্খলাগত কার্যানুষ্ঠান গ্রহণ করা যাই। গত কিছুদিন তলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ত্রুটি সম্পর্কিত সমগ্র প্রক্রিয়ার আপরাধিক তদন্ত আরম্ভ করা নিয়ে নির্দেশ দিয়েছিলেন। ভুবনেশ্বর খারবেল ভবনঠারে মুখ্য শাসন সচিব অনুগর্গ অধ্যক্ষতায় সচিবস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। বৈঠকরে বিকশিত ওড়িশা বিকশিত ভারত লক্ষ্যে ময়ূরভঞ্জ জেলার বিভিন্ন ক্ষেত্র সম্পর্কিত প্রমুখ 25টি প্রকল্পর কার্যকারিতা নিয়ে আলোচনা করা যাই। এতে উন্নয়ন কমিশনর সমেত বিভিন্ন বিভাগের সচিব উপস্থিত লে। গজপতি জেলা পারাখামুড়ি স্থিত গ্রামীণ আত্মনিযুক্তি প্রশিক্ষণ অনুষ্ঠানের জেলাস্তরীয় এক কর্মশালা অনুষ্ঠিত হয়ে যাই। এতে জেলাপাল অক্ষয় সুনীল অগ্রওয়াল যোগদে জঙ্গল অধিকার আইনের কার্যান্বয়ন, অনুসূচিত জনজাতি ও পারম্পরিক বনবাসী অধিকার সুরক্ষা, ব্যক্তিগত ও সামুদায়িক জঙ্গল অধিকার স্বীকৃতি সম্পর্কে আলোচনা হয়েছিল। বৈঠকরে বিভিন্ন বিভাগের অধিকারী, পঞ্চায়েত প্রতিনিধি, নাগরিক সমাজ সংগঠন ও সম্প্রদায়ের সদস্য মানে অংশগ্রহণ করে জঙ্গল অধিকার আইন সফল কার্যান্বয়ন উপরে মত বিনিময় করেছিলেন। ছত্রপুর স্থিত পুলিশ মুখ্যালয় সম্মিলনী কক্ষে জেলার অপরাধ সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। আরক্ষী অধীক্ষক হরিশ বিশি এতে অধ্যক্ষতা করে পুরোনা ওয়ারেন্টি ও বেআইন কার্য উপরে চড়াও করা নির্দেশ দিয়েছিলেন। এসে সাইবর ঠকেই উপরে বৈঠকের গুরুত্ব দিয়েছিল। জেল ফেরন্তা ও বিভিন্ন অপরাধের জড়িত থাই বেলে আসি অপরাধী উপরে তীক্ষ্ণ নজর রাখা শ্রী বিশি অধিকারী। বৈঠকরে জেলার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক চিন্ময় কুমার নায়ক, ডিএসপি কল্পনা কাউরিঙ্ক সমেত সমস্ত থানা অধিকারী উপস্থিত লে। গজপতি জেলা পারাখামুড়ি স্থিত গ্রামীণ আত্মনিযুক্তি প্রশিক্ষণ অনুষ্ঠানের সংকল্প বিদ্যালয় উৎকর্ষ এবং সমর্পণ ছাত্রাবাস কার্যক্রমকে জেলাপাল অক্ষয় সুনীল অগ্রওয়াল শুভারম্ভ করেছেন। এতে সরকারী বিদ্যালয় ও ছাত্রাবাসের শৈক্ষিক উৎকর্ষ, শৃঙ্খলা, নেতৃত্ব ও ব্যক্তিত্বর বিকাশ উপরে অধিক ধ্যান কেন্দ্রিত করা। গুণাত্মক শিক্ষা ও মূল্যবোধ ভিত্তিক পরিবেশ দায়িত্ববান ও আত্মবিশ্বাস পিঢ়ি গঠনর মূল আধার বলে জেলাপাল কহিলে। সমস্ত অধিকারী, শিক্ষক, ছাত্রাবাস কর্মচারী এর সফল রূপায়ণ পাই সক্রিয় সহযোগ করা শ্রী অগ্রওয়াল পরামর্শ দিয়েছিলেন। পানিপাগ উত্তর বঙ্গোপসাগর পার্শ্ববর্তী দক্ষিণ বাংলাদেশ উপরে সক্রিয় ঘূর্ণিবলয় প্রভাবে আজ উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূল পাখাপাখি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এক লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এ সমুদ্র পতন ঠার 7.6 কিলোমিটর পর্যন্ত বিস্তারিত রয়েছে। এ আগামী দুই দিন মধ্যে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিগে গতি করার সম্ভাবনা রয়েছে। লঘুচাপ প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থানের লগাণ বর্ষা জারি রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর আসন্তা 24 ঘণ্টা মধ্যে প্রবল অতিপ্রবল বর্ষা হওয়া নিয়ে জগৎসিংহপুর জেলা সতর্ক সূচনা জারি করা। সেইপরি 19টি জেলার প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘণ্টা মধ্যে পুরীরে সর্বাধিক 143.8 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছি। মুখ্য সংবাদ পুনি থারে আসন্তাকালি ঘোষযাত্রা পাই শ্রীক্ষেত্রে রথ ও পথ প্রস্তুত। অপরাহ্ন 4টার আরম্ভ হব রথটণা। ঘণ্ট ঘণ্টা কাহাড়ি সহ তিনি রথরে বিজে হেলা আজ্ঞামাল। সিংহদ্বার সম্মুখে তিনি রথ। পুরীরে শ্রীজগন্নাথ মন্দির ডিজিটাল হুন্ডি সমর্পণ, ওয়েব পোর্টাল ও মোবাইল আপ্র শুভারম্ভ করবে মুখ্যমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতা মাধ্যমে যুব সশক্তিকরণের বার্তা নিয়ে আজ পালন করা যাচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস। এবং লঘুচাপর প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থানের লাগি রয়েছে বর্ষা। আঞ্চলিক সংবাদ বর্তমান পাইতে পরবর্তী সংবাদ শুনিপারে সন্ধ্যা 6টা 45 মিনিট।

0: নমস্কার, জয় জগন্নাথ। শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছু যুববাণী প্রেরণা কার্যক্রমর এক নিয়ারা এবং নূতন অধ্যায়কু।
1: আজির উপস্থাপনার অছু আমি আপনকর যুবসাথী মু সিপ্রা
0: আও মু ভাগ্যশ্রী। আষাঢ় আকাশে ভক্তির মেঘ, পুরী ধরারে আনন্দর বেগ, ঘণ্ট মৃদঙ্গ হরিবোল ধ্বনি, আসন্তি কালিয়া সারা জগজননী।
1: নীলা জল ছাড়ি রথে বসি ভক্তঙ্ক মনে হসন্তি খুশি, বলভদ্র সুভদ্রা সঙ্গে নেই প্রেমর সন্দেশ দিয়ন্তি সেহি।
0: নন্দী ঘোষ আগে চালি যায়, তাল ধ্বজ পছে গরিমা যায়, দর্পদলন মঙ্গলরথ দিয়ে সমস্ত শান্তির পথ।
1: রসিরে হাত লক্ষ লক্ষ প্রাণ, একতার মিলে ভক্তির গীত গান, ধনী কি গরিব ভেদভাব নাহি, জগন্নাথঙ্ক দুয়ারে সমস্তে সমান হয়ে।
0: সুনা ঝাড়ু ধরি গজপতি রাজা, সেবার মহিমা করতে সজা, কহতি সে নম্র স্বরে আজি, সেবারে রয়েছি জীবনর সাজি।
1: গুণ্ডিচা পথে মহাপ্রভু যাতে, ভক্ত হৃদয়ক প্রেমরে ভরাতে, আখিরে লুহ ওঠরে হাস, জয় জগন্নাথ ধ্বনি ভরে দেশ।
0: রথ নুহে কেবল কাঠর গাড়ি, এহা ভক্তির অমূল্য পারি, প্রেম ক্ষমা দয়ার পাণি, মনিষকু করে সত্যজ্ঞানী।
1: হে কালিয়া, তুম অপার কৃপা দূর কর সব দুঃখর ছাপ, সারা বিশ্বরে রহু এই গীত, জয় জগন্নাথ জয় জগন্নাথ, প্রেমরে ভরু পৃথিবীর প্রতিষ্ঠিত।
0: যুববন্ধু, আকাশ সমান অসীম ভক্তি, সাগর সমান গভীর আস্থা, এবং সমগ্র বিশ্বকে গোটিয়ে সূত্রে বাঁধি রাখুথিবা অপূর্ব মহাপর্ব শ্রীজগন্নাথঙ্ক পবিত্র রথযাত্রা।
1: আজির এই বিশেষ কার্যক্রমে আমি জাণিবা রথযাত্রার ইতিহাস, পৌরাণিক কথা, রথ নির্মাণর পরম্পরা, বিভিন্ন নীতিকান্তি, আধ্যাত্মিক মহত্ব, সামাজিক বার্তা, বিশ্বব্যাপী প্রভাব সম্পর্কে এবং অন্য রোচক তথ্য সম্পর্কে মধ্যে।
0: তবে আসন্তু আরম্ভ করিবা আজির এই বিশেষ কার্যক্রম, মাত্র তা পূর্বরু চলন্তু শুনিনেবা এই সুন্দর গীতটি।

0: শ্রোতাবন্ধু, ওড়িশার সাংস্কৃতিক ঐতিহ্য, আধ্যাত্মিক পরম্পরা এবং বিশ্বব্যাপী পরিচয়ের সর্বোৎকৃষ্ট প্রতীক হচ্ছে শ্রীজগন্নাথঙ্ক পবিত্র রথযাত্রা। এহা কেবল এক ধার্মিক উৎসব নুহে, এহা ভক্তি, সমানতা, মানবতা, সেবা, সামাজিক একতা এবং বিশ্ব ভ্রাতৃত্বর এক জীবন্ত প্রতীক। প্রতিবর্ষ আষাঢ় শুক্ল দ্বিতীয়া তিথিরে পুরী শ্রীক্ষেত্রে আয়োজিত এই মহাপর্বরে লক্ষ লক্ষ ভক্ত সামিল হুয়ন্তি। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও দেশর সমস্ত সীমাকে অতিক্রম করে এই উৎসব সমগ্র মানব জাতিকে এক সূত্রে বাঁধি রাখে।
1: প্রভু শ্রীজগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রা ওড়িয়া জাতির আরাধ্য দেবতার উপরে পূজা করা যায়। মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর বিগ্রহর রূপ অনন্য ও বিশ্বরে অদ্বিতীয় মধ্য। বড় বড় চকা আখি, অধাগড়া হাত ও বিশিষ্ট দারু বিগ্রহ তাঙ্কু অন্য সমস্ত দেবাদেবীঙ্ক ঠারু স্বতন্ত্র পরিচয় প্রদান করিছি। ভক্তমানঙ্কর বিশ্বাস অনুসারে সে সমস্তঙ্কু সমান দৃষ্টিরে দেখন্তি, সেথিপাইঁ পরা সে পতিত পাবন নামরে মধ্য পরিচিত।
0: হ্যাঁ যুববন্ধু, ইতিহাস মধ্য অত্যন্ত প্রাচীন। স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ ও অন্যান্য পুরাণরে ইহার উল্লেখ মতে দেখিবাকু মিলে। কিংবদন্তী অনুসারে তো মালবদেশর ইন্দ্রদীপ্ন ভগবান বিষ্ণুঙ্ স্বপ্ন দেশ পাই নীলমাধবঙ্ক সন্ধান করিথিলে, পরে দারু ব্রহ্ম রূপরে মহাপ্রভুঙ্ক আবির্ভাব হেলা এবং বিশ্বকর্মা তাঙ্কর বিগ্রহ নির্মাণ করিথিলে। সেই দিন ঠারু রথযাত্রার পরম্পরা আরম্ভ হই আজি পর্যন্ত অব্যাহত ভাবে চালি আসুছি।
1: একথা মধ্য বিশ্বাস করা যায় যে যুববন্ধু, শ্রীকৃষ্ণঙ্ক ভৌণী সুভদ্রা থরে দ্বারকা নগরী দেখিবাকু ইচ্ছা প্রকাশ করিথিলে, তেণু শ্রীকৃষ্ণ ও বলরাম তাঙ্কু রথরে বসাই নগর পরি ক্রমা করাইছিলে। এই ঘটনাকে রথযাত্রার মূল প্রেরণা বলে মধ্যে কুয়া যাইথায়। অন্য এক বিশ্বাস অনুসারে মহাপ্রভু নিজ জন্মস্থান গুন্ডিচা মন্দিরকু বর্ষকু থরে মাত্র যাত্রা করিথান্তি।
0: কিন্তু যুববন্ধু, ভাবন্তু না, আম রথযাত্রার সবুঠারু আকর্ষণীয় পরম্পরা কোটা, তাহা হেউছি প্রতিবর্ষ নুয়া রথর নির্মাণ। অক্ষয় তৃতীয়া দিন রথ নির্মাণ কাম আরম্ভ হই নির্দিষ্ট প্রকারর কাঠ আনি পারম্পরিক মহারণা সেবক মানে কৌণসি আধুনিক যন্ত্রপাতির সহায়তা বিনা রথ নির্মাণ করতে। প্রত্যেক রথর উচ্চতা, চক সংখ্যা, ধ্বজা, সারথি, ঘোড়া ও রঙ স্বতন্ত্র অটে। যুববন্ধু, রথ কথা কহিলে মানে সেমানকর নাম বিষয়ে মধ্যে জানি নেবা না? শ্রীজগন্নাথঙ্কর রথর নাম হচ্ছে নন্দীঘোষ, যাকি ষোলটি চক বিশিষ্ট। এহার রঙ হলদিয়া এবং লাল রঙর ছাউনি হয়ে শ্রীবলভদ্রঙ্ক রথর নাম তাড়ধ্বজ, যেউথিরে চৌদটি চক থাকে এবং সবুজ ও লাল রঙর ছাউনি হয়ে। দেবী সুভদ্রাঙ্কর রথ দর্পদলন বা দেবদলন নামে পরিচিত, এহা বারটি চক ও কলা লাল রঙর ছাউনিরে আচ্ছাদিত।
1: শ্রোতা বন্ধু, আপন মানে তো নিশ্চয় জানিথিবে যে রথযাত্রা বা বিশ্ব প্রসিদ্ধ ঘোষযাত্রা কেবল গোটিয়ে দিনের উৎসব নহে, এহা অনেক পবিত্র নীতির সমাহার। যেমিতিকি স্নান পূর্ণিমা, অনবসর, নব যৌবন দর্শন, নেত্রোৎসব, রথযাত্রা, হেরা পঞ্চমী, বাহুড়া যাত্রা, সোনাবেশ, অধরপণা এবং নীলাদ্রি বিজয়, প্রত্যেক

0: শ্রোতাবন্ধু, শ্রী জগন্নাথঙ্কর দুইটি চকা চকা আখি সবুঠু আকর্ষণীয়। সে নিজের চকা চকা ডোলারে ভক্তর মনকু বাঁধি দিয়ন্তি। তাঙ্ক আখিরে আখি মিশিগলে জীবনর সবু দুঃখ যেমিতি দূর হয়ে গলা ভি অনুভব হয়ে শাস্ত্র অনুসারে জগন্নাথঙ্কর ডাহাণ আখি দর্শনরে কুণ্ডলীরে থিবা সূর্য গ্রহদোষ দূর হয়ে যাওথিবা বেলে বাম আখি দর্শনরে চন্দ্র দোষক্ষয় মধ্যে হয়ে যাইথায়।
1: শ্রোতা বন্ধু, আপন প্রস্তুত তো আম প্রভু শ্রী জগন্নাথঙ্কু ভেটিবা পাই নিজর প্রাণপ্রিয় ঠাকুরঙ্কু স্বাগত করিবাকু সজেই হইছি শ্রীক্ষেত্র। ঝুটি চিতারে ঝলসুছি পড়দাণ্ড, কোটি ওড়িয়ার মৌড়মণিকু স্বাগত করিবাকু আলোকমালার ঝটকুছি শ্রীক্ষেত্র। ভক্তি ভজনরে উচ্ছুড়ুছি শ্রীমন্দির ঠারু গুণ্ডিচা মন্দির। ঠাকুর দাণ্ডকু আসিবু বলি সতেকি মর্ত্য বৈকুণ্ঠ সাজিছি সম্পূর্ণ পুরী সহর। রথর তিনি রঙ্গকু আখিরে রখি নালি হলদিয়া সবুজ রঙ্গকু ঝুটি চিতারে প্রাথমিকতা দিয়া যাইছি। ওড়িশার পরিচিত টিপি চিতা, ছটা চিতা, কোঠি চিতা আদি অঙ্কা যাইছি বড়দাণ্ডরে। কেবল সেতিক নুহে, মহাপ্রভু আসিবে বলি বড়দাণ্ড যাক ডাকবাজি লগা যাইছি। এই ডাকবাজিরে ভক্তি ভজন বাজুছি। মহাপ্রভুঙ্কর এই ভক্তি ভজন শুনিলে আপে ভক্তর মন পুরি উঠেছি।
0: আরে ভাগ্যশ্রী, আমি তো মহাপ্রভুঙ্ক বিষয়ে এতে সারা কথা হলি, হলে সেই ভক্তিময় কথাবার্তা মধ্যে মহাপ্রভুঙ্কর গোটে ভক্তি ভরা গীতটি শুনি নেলে কেমিতি হন্তা?
1: নিহাতি ভালো হব না?
0: তেবে শ্রোতা বন্ধু, আউ ডেরি নকরি চালন্তু না, শুনি নেবা মহাপ্রভুঙ্কর এই ভক্তি ভরা গীতটি।

জনকল্যাণ মেলা ও সহরাঞ্চল জনসম্পর্ক কার্যক্রম আয়োজন করা যাই নাগরিকঙ্কু বিভিন্ন সরকারি যোজনা এবং সেবা সম্পর্কে সচেতন করা যাইছি। আন্তর্জাতীয় যোগ দিবস জেলার পালিত হইতা বেলে কোডিঙ্গামাড়ি বক্সাইড খনির উৎপাদন বৃদ্ধি পাই জনশুনানি অনুষ্ঠিত হয়েছি। সেইপরি পিএম কিষান সম্মান নিধির 23তম কিস্তি অধীনরে রায়গড়ার 81,000 অধিক চাষী ব্যাঙ্ক খাতা সিধাসলখ অর্থ হস্তান্তর করা যাই। জেলা হালচাল আজপাই এত আসন্তকালে জেলা হালচালে শুনবে সম্বলপুর জেলা সম্পর্কে।

শ্রোতা বন্ধু, এতবেলে পর্যন্ত আপনার মানে শুনুলে কার্যক্রম কৃষি হালচাল। কার্যক্রমটি প্রযোজনা করেছেন দিলীপ কুমার নাইক। আজর উপস্থাপনার স্বয়ং সুধা দাস এবং বিভূতিভূষণ মিশ্র। কার্যক্রম আপনার মানে শুণুচ্ছেন আকাশবাণী পুরী কেন্দ্রর ফ্রিকোয়েন্সি মডুলেসন মাধ্যমে 103.4 মেগাহর্টজ যোগে। শ্রোতা বন্ধু, আপনার মানে কিছু সময় মধ্যে শুনিপারে পুরী জেলার শ্রীমন্দির

শ্রোতাবন্ধু আজি তো সময় হয়ে যাই আপনার যদি শুনবাক চাহিদা আপনার মনপসন্দর গীতটি আমার এই কার্যক্রম হ্যালো কাশবাণীপুরি মাধ্যমে তবে ফোন করতু আমাকে ফোন করার সময় প্রত্যেক সোমবার দিন তিনটার চারিটা মধ্যে ফোন নম্বরটি হচ্ছে 06752 297758।